दीवाना तेरा इश्क सूफियाना बाय जावेद अली एंड रोशन रोशनी पाठक. Geweldige song was dat. Maar er is nog een ander liedje met dezelfde titel. Isk Sofiana. Kamal Khan heeft deze gezongen uit The Dirty Picture.

0: are.
1: Dit is Erwin de Hart van de ANWB. Op de A6 Lelystad richting Emmeloord staat 5 kilometer file tussen Lelystad Noord en afrit Urk door een kapotte auto. Een half uur vertraging. De linkerrijstrook is dicht. Er is een ongeluk gebeurd op de A50 Eindhoven richting Arnhem. 4 kilometer file tussen Knoopend Paalgraaf en Ravenstein. En een kwartier vertraging door grenscontrole op de A76 vanuit Geleen bij de Duitse grens. 5 kilometer file. En tot zover de ANWB verkeersinformatie.
0: Dames en heren, hier volgt een dienstmededeling. De Ujala-trein rijdt 24 uur per dag, 7 dagen in de week, zonder vertraging. Herhaling, de Ujala-trein rijdt 24 uur per dag, 7 dagen in de week, zonder vertraging. Einde dienstmededeling.
2: Ek se ek awazon aur geeton ki pehchan. Suniye, Ujala Radio par.
3: Mukesh ji ki awaz ka main bahut bada fan hoon. Unki awaz ki visheshta ki wo जब गाते हैं तो ऐसा लगता है कि कोई बहुत सच्चा ईमानदार भोला भरा आदमी गा रहा है और हर गीत को ऐसे प्यार से गाते थे लगता था कि उनके लिए ही बनाए गए। कभी लगता है कि राज कपूर जी मुकेश जी के लिए बने हैं, कभी लगता है कि मुकेश जी राज कपूर जी के लिए बने हैं।

de Graven kregen wel het Dulhraja Wesley Akash Gopi. En Rotterdam kregen wel het Dulhrani Surakni Jangi Kivi Wasans Karhe. Goesje gemaakt voor Behna Didi Karishma Gopi Chota Bhai Kile Badi Pyaar Dular Mahabbat Ke Saat Farmaish Kiye. Wesley Akash Gopi en Surakni Jangi Kivi Wasans Karkel. Hey, goesje gemaakt voor Dulhraja Wesley Akash Gopi. Apni Pyari Pyari Beauty Queen. सुरागनी के लिए बड़ी प्यार मोहब्बत दिलो जान के साथ अर्ज करें।